0: দেশ রাগিনী।
1: শ্রোতাও, শৌর্য, আত্মবিশ্বাস আর জিন্দা দিলি কি ঝলক লিয়ে যা গীত হর দিল মে জোশ ভর দেতা হ্যায়, উমঙ্গ আর উৎসাহ সে ভরে ইসি রঙ কো খুবসূরতি সে প্রস্তুত করতা হ্যায় যা গীত।

অনুষ্ঠানে আজ রয়েছে এক শিল্পীর কণ্ঠে গানের আসর। অনুষ্ঠানের শুরুতে এই উক্তিটি, শুধু একজনের কাছ থেকে নয়, বহুজনের কাছ থেকে, যার কাছ থেকে যেটুকু পারো জ্ঞান কণা কুড়িয়ে নাও। অভিমান নাশ করতে হবে, অহংকারকে ধুলো করে দিতে হবে। কখনো কারো দোষ দেখো না, ভুল দেখো না, কেবল গুণ দেখো, ভালো দেখো। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই উক্তি দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এখন বলবো আকাশবাণীর 90 বছর পূর্তির উদযাপন উপলক্ষে কিছু কথা। 90 বছর পূর্তি উদযাপন করছে আকাশবাণী, যা বাংলার সংস্কৃতি ও সম্প্রচারের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিষ্ঠার পর থেকেই আকাশবাণী বাংলা ভাষায় সংবাদ, সঙ্গীত, নাটক, সাহিত্য ও শিক্ষামূলক অনুষ্ঠান প্রচার করে মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়েছে। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যোগাযোগ ও সচেতনতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষ করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্টের সময় আকাশবাণী গুরুত্বপূর্ণ বার্তা ও খবর পৌঁছে দিয়ে মানুষের মনোবল বাড়িয়েছে। বাংলা অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সঙ্গীত সম্প্রচার বাংলা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আকাশবাণী এখন ডিজিটাল প্ল্যাটফর্মেও তার উপস্থিতি বজায় রেখেছে, ফলে নতুন প্রজন্ম ও এর সঙ্গে যুক্ত হচ্ছে। এই 90 বছরের উদযাপন শুধু একটি প্রতিষ্ঠানের দীর্ঘ পথ চলার স্মরণ নয়, বরং বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি এর অবদানের স্বীকৃতি। আকাশবাণী আজও মানুষের কণ্ঠস্বর হয়ে আছে, যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে এক সূত্রে বেঁধে রেখেছে। বন্ধুরা, আগামী পরশু অর্থাৎ সোমবার 8ই জুন সন্ধে 5:30টায় বাংলা অনুষ্ঠানে থাকছে লাইভ ফোন ইন অনুষ্ঠান। আলোচ্য বিষয় আর্টিফিশিয়াল ইনসেমিনেশন অ্যান্ড এম্পাওয়ার্ড ফার্মার্স, অর্থাৎ কৃত্রিম প্রজনন প্রযুক্তি ও স্বনির্ভর কৃষক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন ডক্টর অনুপ কুমার বর্ধন। সরাসরি কথা বলার জন্য আপনারা ফোন করুন 2323336 অথবা 2325588 এই নম্বরে। আবারও বলছি 2323336 অথবা 2325588 এই নম্বরে। মনে রাখবেন, সন্ধে 5:30 থেকে 6টার মধ্যে বাংলা অনুষ্ঠানে আপনাদের ফোনের অপেক্ষায় থাকব। এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল অঞ্চলে বা বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শেষ হলো। এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি বারাটাং আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল সকাল 6:15 শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল দুপুর 2:30 শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ হয়ে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে এবং বিকেল 5:30 স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি কামোটা আগামীকাল সন্ধে 5টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের

দেশে যাত্রা করবে এবং পরের দিন সকাল 5:30 স্বরাজদ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমবি সিন্ধু আগামীকাল সকাল 8:00 শ্রীবিজয়পুরম থেকে লিটল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই রাত 9:00 লিটল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো। শ্রোতা বন্ধুরা, আজকে একই শিল্পীর গানে আজকের শিল্পী সকলেরই প্রিয় রুনা লায়লা। বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং ষষ্ঠবার বাংলাদেশের জাতীয় চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ মহিলা পার্শ্ব গায়িকার খেতাব রচনা করেন আর কেউ নন, স্বর্ণকণ্ঠী রুনা লায়লা।

রুনা লায়লার জন্ম ১৯৫২ সালের ১৭ই নভেম্বরে। বাংলাদেশের এক বিশিষ্ট পার্শ্ব গায়িকা, দক্ষিণ এশিয়ার সবথেকে বেশি জনপ্রিয় গায়িকা। সঙ্গীত জগতে তার প্রাথমিক জীবন শুরু হয় পাকিস্তানি চিত্র জগতে ১৯৬০ সালের পর।

রুনা লায়লার গানে অনুপ্রাণিত হয়েছিলেন পাকিস্তানি পার্শ্বগায়ক আহমেদ রুশদি এবং তার সঙ্গে যুগল হয়েছিল পরবর্তী গানে, যেখানে অপর এক পার্শ্বগায়িকা মালাকে স্থানান্তরণ করে। তারপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। রুনা লায়লা প্রথম ভারতে গানের সঙ্গে যুক্ত হন 1974 সালে মুম্বাইয়ে, যেখানে তিনি বলিউড ডাইরেক্টর জয়দেবের সঙ্গে কাজ করেন। জয়দেবের সঙ্গে তার দেখা হয়েছিল দিল্লিতে এবং তিনি তাকে দূরদর্শনের উদ্বোধন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য সুযোগ করে দেন।

সেরা প্রথম সঙ্গীত কম্পোজার কল্যাণজি আনন্দজির সঙ্গে একটি চলচ্চিত্রের পার্শ্ব গায়িকার কাজ করেন। এই গান রেকর্ডিং এর সময় লতা মঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন, তার গান ভারতে খুব জনপ্রিয় হয়ে পড়ে।

1909 সালের অক্টোবরে পাঞ্জাবিদের বিয়ের গানের একটি অ্যালবাম প্রকাশ করেন। রুনা লায়লা ভারতের টেলিভিশনে গানের এক প্রতিযোগিতায় বিচারকের আসন উজ্জ্বল করেন। এমনকি তার পার্শ্ববর্তী বিচারক আশা ভোসলেকে সিস্টার বা বোন হিসেবে সম্বোধন করেন।

বেলা 1914 সালে তিনি যৌথভাবে সাবিনা ইয়াসমিনের সঙ্গে টেলিভিশনে প্রথম একসঙ্গে গান করেন। রুনা লায়লা মোট 17টি ভাষায় গান করেছেন, সেগুলি হল বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, সিন্ধি, গুজরাটি, পাস্তো, বালুচি, এরাবিক, পার্সিয়ান, মলয়, নেপালি, জাপানিজ, ইটালিয়ান, স্পেনিশ, ফ্রেঞ্চ ও ইংরেজিতে।

1976 সালে রুনা লায়লার বোনের ক্যান্সারে মৃত্যু হলে তিনি ঢাকায় বিভিন্ন জনসেবামূলক কাজে যুক্ত হন এবং সংগৃহীত অর্থে ঢাকায় একটি ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠা করেন।

1976 সালে রুনা লায়লার বোনের ক্যান্সারে মৃত্যু হলে তিনি ঢাকায় বিভিন্ন জনসেবামূলক কাজে যুক্ত হন এবং সংগৃহীত অর্থে ঢাকায় একটি ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠা করেন।

আসে যায়। রুনা লায়লা সার্ক সম্মেলনে HIV AIDS এর গুডউইল অ্যাম্বাসেডর নামে অভিহিত হন। বাংলাদেশের প্রথম তিনি এই পদে অধিষ্ঠিত হন। ১৯১৩ সালে ভারতের সার্ক অ্যাম্বাসেডর হিসেবে নতুন দিল্লিতে ঘুরে যান।

এর সঙ্গেই শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রীবিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু নিভারানী। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।